আমরা এই বিরাট তো খুশি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাই চটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে হবে স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকছা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িনছ থাও ফোন নম্বর 0145547887 98 4 20 35 541 গুড ভেরি গুড ভেরি গুড।